কথা থাকবে না চেয়ারম্যান গুলিম্প কাপ সাবেতে এম জি ফিফটি টু আকিব সোন এম জি এফ কলন রাসেন গুলিম্প তক মিন আসা টেসান রাস ওই হাই আর নেগা কবি চিত নেগা কো নর বি গায়ং জগা কবি কো গই মিসিং জিত নেগি গুরে ইন চেরোতি চি কো বাতা জিত নেগি গুরে এম কি গুরে এলি কো গই মিসিং সো আও ডো মেন্ট নে ইউ পেস ইট 5000 হাসং গু নাই নেনে তো মাল দে নে তো মাল দে নাম্বার 4 শপিং ইয়েস শপিং শপিং শপিং আমি জে পিক 20 চাং নি তো গানিও নাম্বার 5 ইন গু নি কি মি নাম্বার 5 নাম্বার 5 গিভ কি মি নাম্বার 5 গুনা গো ইয়া গাল দে কিলা কিতু সো গুনি কিত না কি চং অন্য গে রতি সো সা গে রলে চা গো রতা কো ন লাগে নি গুনি আমি জে কেবে তো গো লাগো ডুকেট নাম্বার নাম্বার 4 নাম্বার 5 স্ট্যাটাস 74 আস নাম্বার 5 14000 গো চিবিক তমান পিক 20 14000 গো চিবিক 20 আগো পিচো তো 20 গো গা কো না মি গুনো চুতু গুনি স্ট্যাটাস 74 আস লা পাতারাকা আগো ডুকেট নাম্বার 5 কানার গো তুমি তে জিত না গা গলা বাতো এ হে মি তে জিত না গা গলা বাতে মান মামি স্ট্যাটাস 74 আশ নাম্বার 5 ইয়েস নাম্বার 5 আর গো তুমি তে জিত না গা গলা বাতে তো গরা গরা গো তুই আ কে জি নানি আনতা কা বেসা নানি আনতা কা মুনি

Number 2, আমি আগের নিউ চিত্রনগা কইঙ্গেন গতুয়া কেজেক স্টাটাস 74 আশ নাম্বার 2 ইয়েস স্টাটাস 74 আশ নাম্বার 2 অরনি চিত্রনেতাই চিত্রনেতাই কো নেকি কোরে ক্রিস্টোফা কাকি গচিং 1000 কো গই মিসিং কাম ওনা লেজেন্ড গো গানি কো পা ইনরা বিনে কেলে গাই গাই ইয়েস কো নতা মনে গালে জেনে জেঙ্গি জিতা গেন 100000 ইনা আগে তো নেকি সিকি নিউ ইউ কে গোনিন বোনাস চাই লে গাই গাই Orang cita agen awak kau cipu nas cegai kau cipta negurein Dawudi kata om gonyo ni kau ngete, toma mua Dawudi kau besa orang ni kau ajakin 1000 cici ke, status 74 ash number 2, goro cita agen om orang ni cita negurein Sipora agen nengyo kau kiki kau cipu 1000 cici kat bu nas kau kau missing, haya status 74 ash number 2 kasi nengyo kau timi tahu toma mijo tu. Kobarindo nengung ni juto star 274 ash number 2 yes ame jigil ke jito kula raga raga ibuat ile jita age ngena jenge na gaji ni 100000 lagi ni jia ke tu ninga ni ka me ja gaji bona sei lagai gai so labatu ngu ninga ni lagi tu gati ko endi ko tasak sera bin ko na tana ago amu inye ndet ka itebi ko bata ko ma me ja ke e ke me tin but last me nyoru gi star 274 ash number 2 kanya ragut kutos kanyo ruji tage orang jita na kikure in kikure nga kikure eh kawa gai netu kenya kakonyo gai netab jiji yes Cecilia kakonyo kine kaki kwaji 1000 kongo imising kita na kikure in Damaris kaki kwaji 1000 kongo imising aya status 74 ash nama gapi kusenium number 1 number 2 stock coba 100000 aku baji tagenge okay ame jangka kita kebe beri ata aja yang sasa jijo tagenge aku pik cegi gajin bonus status 74 ash number 2 Saya temu tak apa beriati, aja ngeh jijau tak apa ngeh sah sah atau aja ngeh jijau tak apa ngeh guni. Kalau macam itu tak apa, tapi bukan asingnya. Orang jijau tak apa negure alis kaki kaji bukan asingnya. Bukan 500, kau gay missing. 500 kau mengeringin korang. Mungkin bayi sesiling tip temang mana je gay. Aya, status 74 ash number 2 kastaninyo. Status 7 number 2. Kanya arungnya kutosanya uruji tagengnya status 74 ash number 2 status 74 ash number 2 okay status 74 ash number 2 kanya arungnya kutosanya uruji tagengnya uruji tagengnya kakak ingin kikure judit kaki kaji 800 kongkoy missing sasa kakak itu kebe beria saya itu muta kebe beria tapi jago ngecongan deh keseknya kisomoga ye ngangwan আমি যে কপি চিতা কেঙ্কে নাকি গজিন 100000 আগো জিজ তো গাই দা কপি তুনে জিত না তোম গতি সগ নগো ইংগু ন আনন কপি তুনে জিত না গা গনো না গো তোম গনো অরগি ততিয় ইনা গে তুনে তো মিনো রু বোনাস কা মুয়া বি গিনো তো মি গাস কাই নেঙ্গু কো বার গলে মারা গেনো আগো তো মিনো রু বোনাস ইউ গে গু ন ইয়া জেন জিজ তা কেঙ্কে কে গো নি নি নে বোনাস ফার্স্ট প্রায়োরিটি ইনে না গাই নো কে গো নি বোনাস আগে নে তো মিনো গরা ইনো গে গো নি বোনাস স্ট্যাটাস 74 আশ Kerebre kita number 2. To get number 2 gas tadi new. Imagine mami jina agonyo. Status 74 ash. number 2 status 74 ash number 2. Hey. Aya status 74 ash number 2. Ternyata batik aku kuja apa? Enggak tahu nama jawab yenyewe. Iya, serabini tukul ki umjin new taking kuno. Ige rilege ingian status 74 ash. Number 2 status 74 ash number 2 star 274 ash number 2 status 74 ash number 2 agere mami jina ago inge nango tagenge status 74 ash number 2 status 74 ash number 2 kasane ni hageni ni ingiane na kongoja status 74 ash number 2 hageni kabesa igeri leke ingian chito gole tai makini gera bene ke ditai 100000 kindaun si memung saya gira tu cegah itu gitu ko baroinda nengung nengu no ingen star 274 ash